0: দশম পাহা অনুতন দশম হাতা লাখান্ড রেডিও ITN সেবে শ্রীলঙ্কা হান্ড
1: উদয় নয় বিনা হাতরায়।

0: নয় দশমিক পাঁচ অনুত নয় দশমিক হাত লাখান্ড রেডিও ITN সেভে শ্রীলঙ্কা হান্ড রিদা ভাই বিট ইট মিক্স উইনার হার্ট বিট
1: Good morning, සුබ දවසක් උදේ 10:00 විනාඩි 4යි.